0: শ্রোতা বন্ধু, এই ভক্তিগীতটি সহিত ভক্তিগীতর কার্যক্রম আরাধনাকে আমি এইটি শেষ করুছু। আপনার শুনছেন 103.4 FM আকাশবাণী পুরী কেন্দ্রর আমার কার্যক্রম। শ্রোতা বন্ধু, কিছু সময় মধ্যে আপনার শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর অনুচিন্তা।
1: শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি নরেশ চন্দ্র দাস।

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিলা রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
3: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: প্রচার করুচু ভক্তিগীতর বিশেষ কার্যক্রম অঞ্জলি। কণ্ঠদান, স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন করুণাকর সেঠী। গীতরচনা বীরকিশোর নাইক, প্রযোজনা ললিত কানুনগো। প্রথমে শিল্পী পরিবেশন করেছেন দুঃখ বলি মতে যাহা বা দেইছ, নিয় নাহি প্রভু নিয় নাহি, সুখ বলি যাহা জগত কহুছি, দিও নাহি প্রভু দিও নাহি।

প্রথমে শুনতো দিল্লি যিশে আপনা কহা কথা চিত্র গীতটি কণ্ঠদান করছেন সোনু নিগম এবং অলকা ইয়াগনিক, গীতিকার সমীর এবং সঙ্গীতকার হিমেশ রেশমিয়া। কথাচিত্র দিল্লি যিশা আপনি কহা।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত হিন্দি কথাচিত্র গীতক আমি এইটি রাখুছ। পুঁড়ি কেতুটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীত আপনার নিয়ে আসব শ্রীক্ষেত্র শ্রীবী কার্যক্রমের পূর্বাহ্ন 10টার। আপনার শুনেছেন 103.4 FM আকাশবাণী পুরী। আমার পরবর্তী কার্যক্রম আপনার শুনেপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর এই কিছু সময় মধ্যে।

0: समृद्धि आणंतु।
1: इफ्को नैनो सारर चमत्कारिता रे प्रत्येक चाष एवं चाषी समृद्ध हेबे।
2: आकाशवाणी पुरी प्रचार करुछु फोन इन कार्यक्रम हेलो आकाशवाणी पुरी उपस्थापना संतोष कुमार लिंका प्रयोजन दिलीप कुमार नायक।
3: শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণীর বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরীর এক নূয় অধ্যায় সহ মু আপনার হোস্ট ও দোস্ত সন্তোষ। সতরে শ্রোতা বন্ধু, নিয়তির খেল আগে মনুষ্য নিরুপায় প্রায়, কিন্তু লক্ষ্য ধার্য করে যদি মনুষ্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা জারি রাখে তবে সে অসম্ভবক সম্ভব করে পারে। এই যেমি দেখু না, তিন শতাব্দী ধরে শাসন করুবা ব্রিটিশ শাসন না খণ্ডা না তরবারিরে সে হারি যাইতিলে গান্ধীজিঙ্কর অহিংসার অমোঘ অস্ত্রে। শরীরর অলমোস্ট সমস্ত অঙ্গ নিষ্প্রভ হয়ে পড়িলে মধ্য যেপরি স্টিফেন হকিংস ব্রহ্মাণ্ডর রহস্যকু উন্মোচন করে পারিছন্তি। মন্দবুদ্ধি কই স্কুলরু বিতাড়িত করে সারিবা পরে থোমাস এডিসন যেপরি বিশ্বর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক হয়ে পারন্তি। কলেজ ড্রপ আউট স্টিভ জবস যেপরি কঠিন অধ্যবসায় বলরে আপল ভলি কম্পানি গড়ে পড়ুছন্তি। বাল বয়সরে পেপর হকররু পক্ষীটিয়ে পরি আকাশে উড়িবার স্বপ্ন নেই এপিজে অব্দুল কলাম, ভারতর মহান বৈজ্ঞানিক ও তাপরে রাষ্ট্রপতি হয়ে পারিছন্তি। তবে সমস্ত জীবনের বিফলতা আসিছি, কিন্তু সেথিরে ভাঙ্গি ন পড়ি পুনি উঠি আগকু বড়ি স্বপ্ন সাকার করিবার জিদ তাঙ্ক জীবনকু যদি শিখরে পৌঁছাই পারিছি তেবে আপন কাহিকি নহন্তি।

শ্রোতা বন্ধু, এই ফুল ফুটে যে গীতটি শুণিলা পরে মোর তো ইচ্ছা হচ্ছে সর্বপ্রথমে আপনার আজ মহাপ্রভুঙ্কর দৈনিক বেশে আবশ্যক হওয়া পত্র ও পুষ্প বেশ সম্পর্কের কিছু কহিবা পাই। হ্যাঁ, কোটি ব্রহ্মাণ্ডর ঠাকুর মহাপ্রভু শ্রীজগন্নাথ ফুল আউ পত্রপ্রিয়। প্রতিদিন অনেক থর মহাপ্রভু ভিন্ন ভিন্ন বেশ হয়ে থাকে। জগন্নাথ বেশে ডগর, রাধাদমল, চম্পা, তরট, জুই, সুগন্ধরাজ, গোলাপ, গেণ্ডু, গুরুদলাঙ্গ, রঙ্গণী, পদ্ম, মালতী ইত্যাদি পুষ্প ব্যবহার হুয়ে।

103.4 FM আপন শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর শ্রীক্ষেত্র সুরভি শ্রোতা বন্ধু আমি কথা হচ্ছে আজি দিনর বিশেষত্ব সম্পর্কে। হ বন্ধু, ঠিক সেইপরি 1945 মশিয়ার মে মাস 8 তারিখ দিন আজির দিনের ইউরোপ ডে বিজয়ভাবে জনাশুনা এ জর্মান সৈন্য মানুষ সর্তমূলক আত্মসমর্পণক চিহ্নিত করেছিল।

আপনা শুনেছেন হ্যালো ব্রেদর কথাচিত্র গীত যুগলকণ্ঠ গীত সজাইছেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক গীতিকার সুধাকর শর্মা এবং সঙ্গীতকার হিমেশ চশমিয়া।

0: নমস্কার, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছ যুববাণী প্রতিবিম্ব কার্যক্রমের আউ এক নিয়ারা ও মনোছুঁ অধ্যায়ক
1: সাথে অছু আমি আপনার যুবসাথী মু ভাগ্যশ্রী
0: আউ মু শুভদর্শিনী।
1: শুভ, আজ তোমার কোণ হয়েছে কি? আজ তোমার মুহটা পুরো ঝাউঁড়ি যাইছে যে।
0: কুহনি কুহনি ভাগ্যশ্রী, এবের এ খরা দিনর গরমটা জমা ও সহি হউনি। সকালু সকালু সূর্যর তাপ এমতি লাগুছে যে ঘর বাহারিবা পুরা মুশকিল। আও এই সব খরার পরিণাম।
1: হ্যাঁ, যাহা কহিল, আজিকালি তো দিনকু দিন তাপমাত্রা বড়িবার লাগিছে। রাস্তাকু বাহারিলা মানে লোক মানে তো কেবল ছাই আও পানি পাইকা এপট সেপট হউছন্তি।
0: মতে লাগুছে সবুঠু অধিক কষ্ট হচ্ছে দিন মজুরি লোক মানকর। এই খরার বি সেমানে নিজ পেট পাই কাম করিবাকু বাহারুছন্তি, আও বেলে বেলে অংশুঘাতর বি শিকার হউছন্তি।
1: ঠিক কহিল, আউ এই সময়ের যদি টিকে কে পানি মুদা দেই দউছি, কুহানি কুহানি তাঠারো শান্তি আউ বড়ি কি নাই।
0: জানিছ, আজি সকালে ঘর বাহারিলা বেলে দেখিলি রাস্তা পাখে কিছু লোক মাটি কুম্ভরে পানি রখিলে, আউ তা পাখে গোটে ছোট বোর্ডে লেখা থিলা তৃষার্তঙ্ক পাই থন্ডা পানি। সত্যি দেখিকি না বহুত ভাল লাগিলা। দেখিবাকু গেলে মানুষ জীবনের সবুঠু বড় কথা হচ্ছে অন্যর দুঃখকে বুঝিবা।
1: হ্যাঁ, এমিতি ছোট ছোট কাম হইত সমাজকে সুন্দর করে। আউ খরা দিনরে মুন্দায়ে পানি মধ্য কাহারি পাই অমৃত সমান লাগে। আজির দুনিয়ারে তো লোকে বহুত ব্যস্ত হয়ে গলেনি, কিন্তু এবে মধ্য এমিতি কিছু লোক অছন্তি যেউমানক মনরে আজি মধ্য মানবিকতা বঞ্চি রহিছি।
0: ঠিক কথা, দেখিবাকু গলে কেবল নিজ পাই বঞ্চিবা হি জীবন নহি, অন্য মহরে হস ফুটাইবা দুঃখ সময়রে সাথী হবা, এহাই প্রকৃত মানবিকতা।
1: আউ এই সন্দেশকু সারা বিশ্বরে পৌঁছাই আসুছি এক মহান সংগঠন, যাহার না হেউছি রেড ক্রস।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, রেড ক্রস র না শুনিলে আমো মনকু সেবা, সহানুভূতি ও নিষ্কাম সহযোগের কথা মনে পড়ে। দুর্ঘটনা হেউ কি রোগ, খরা হেউ কি বিপর্যয়, সবু সময়রে এই সংগঠন লোকঙ্ক পাখরে ছাই হই রহিথায়।
1: তেবে আসন্তু না, আজির এই অবসরের বিশ্ব রেড ক্রসর মহত্ব ও এর মহান মানব সেবা বিষয়ে কিছু জানি নেবা।
0: কিন্তু তা পূর্ব চলন্তু শুনি নেবা এই সুন্দর গীতটি।

0: শ্রোতা বন্ধু, মানুষ সেবা হচ্ছে সর্বোত্তম ধর্ম। জাতি, ধর্ম, ভাষা, রঙ, সীমা ও আর্থিক স্থিতির ভেদভাবকে পছকু রাখি যে সংগঠন সবুলে লোকঙ্ক দুঃখের সাথি হুয়ে সেই সংগঠন হচ্ছে রেড ক্রস।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, পৃথিবীর অনেক দেশে যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, মহামারী, দুর্ভিক্ষ, দুর্ঘটনা ও বিভিন্ন মানবীয় সংকট সময়ের রেড ক্রস লোকঙ্ পাখে ঠিয়া হয়ে মানবিকতার প্রকৃত অর্থক প্রকাশ করেছে।
0: এহা এক সংগঠন, আউ এই মহান সংগঠনের আদর্শ ও সেবাকে স্মরণ করা প্রতবর্ষ মে 8 তারিখে বিশ্ব পাাল করে বিশ্ব রেড ক্রস দিবস। আউ এই দিনটি রেড ক্রস স্থাপক হেনরি ডুনান জন্মদিন অটে।
1: তবে যুববন্ধু, চলন্তু না বর্তমান কথা হওয়া রেড ক্রসর ইতিহাস সম্পর্কে। জাঁচ 1869 মশায় ইটালির সোলফেরিনো যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সেনা আহত হয়ে চিকিৎসা ও সাহায্য বিনা যন্ত্রণা ভোগুলে। সেতবে সুইজরল্যাণ্ডর ব্যবসায়ী হেনরি ডুনান্ড সেঠাকে পৌঁছি এই ভয়ঙ্কর দৃশ্য দেখি অত্যন্ত দুঃখিত হয়েছে।
0: সে আহত সেনা মানুষ কৌশি ধর্ম ও দেশের ভেদভাব বিনা সাহায্য করে পরে এই মেমোরি অফ সোলফেরিনো নামক পুস্তক লিখি সমগ্র বিশ্বের লোকঙ্ক এই দুঃখদ অভিজ্ঞতা বিষয়ে জনাইলে।
1: তাঁর চিন্তার প্রেরিত হয়ে 1863 মশায় আন্তর্জাতীয় রেড ক্রস কমিটির স্থাপনা হয়েছিল। পরে এহ বিশ্বর সবুঠু বড় মানবতাবাদী সংগঠনের পরিণত হল।
0: তবে রেড ক্রসর মূল লক্ষ্য হচ্ছে মানব জীবনের সুরক্ষা ও মানবীয় যন্ত্রণাকে কমাইবা। যেতবে কোণী অঞ্চলের বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা মহামারী ঘটে, সেতবে সর্বপ্রথমে সাহায্যের হাত বড়াই সংগঠন মানক মধ্যে রেড ক্রস অগ্রগণ্য।
1: তবে দেখা গেলে রেড ক্রসর 7টি মূলনীতি আছে, আউ সেগুড়িক হল মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, একতা ও সার্বজনীনতা। এই সব নীতি রেড ক্রসকে অন্য সংগঠন মানুষ অলগা পরিচয় দিয়ে।
0: তবে রেড ক্রস কোণী রাজনৈতিক দল কিংবা সরকার পক্ষ নেউ নাই, এহা কেবল মানুষের জীবন ও মানবীয় মূল্যকে সর্বোপরি মনে করে। এই নীতিগুড়িক কারণর রেড ক্রস প্রতি সমগ্র বিশ্বর লোকঙ্ক আস্থা ও সম্মান রয়েছে।
1: ভারতরে মধ্যে রেড ক্রসর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় রেড ক্রস সোসাইটি 1920 মশায় স্থাপিত হয়েছিল। স্বাস্থ্য সেবা, রক্তদান শিবির, মাতৃ ও শিশু কল্যাণ, প্রাথমিক চিকিৎসা ও যুব স্বেচ্ছাসেবক গঠনরে এই সংগঠন দীর্ঘ দিন ধরে কাম করুছি। ভারতরে যেতবে বড় বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটিছি, সেতবে রেড ক্রস সাহায্য ও পুনর্বাস কার্যরে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি। ওড়িশার সুপর সাইক্লোন, ফাইলিন, ফনি ও ইয়াস ভি ঘূর্ণিঝড় সময়ের মধ্যে রেড ক্রস লোককে সেবা যোগাই দিয়েছি।
0: তবে বন্ধুগণ, দেখা গেলে রক্ত হচ্ছে জীবনের অমূল্য উপহার। দুর্ঘটনা, অপরেশন, গুরুতর রোগ ও জরুরি পরিস্থিতির রক্তর আবশ্যকতা অনেক রক্ষা করে।
1: আউ জাঁচি এই রেড ক্রস সমাজের স্বেচ্ছা রক্তদান সচেতনতা বড়াই থাকে ও নিয়মিত রক্তদান শিবির আয়োজন মধ্যে করে থাকে। যুবপিঢ়ি রক্তদান প্রেরিত করে এহ মানবতার এক সুন্দর সন্দেশ প্রসার করুছি। আজি মধ্যে অনেক যুবক ও যুবতী রক্তদানকে এক সামাজিক দায়িত্ব ভাবে গ্রহণ করছেন।
0: আজির যুগে যেউঠি লোক নিজ স্বার্থের ব্যস্ত, সেঠারে রেড ক্রস আমাকে শিখায় সেবা হি সর্বোত্তম ধর্ম। যুবপিঢ়ি এহা এক প্রেরণা। সেমানে যদি স্বেচ্ছাসেবার যোগ দিয়ে সমাজ পাই কাম করতে, তবে দেশ ও বিশ্ব অধিক মানবিক হয়ে পড়ব।
1: জাঁচি শ্রোতা বন্ধু, আধুনিক যুগের প্রযুক্তি বহুত আগকু বড়িছে, কিন্তু মানুষ মনরে সহানুভূতি কেবে কেবে কমি যাচ্ছি। এমিতি সময়ের রেড ক্রস আমাকে মনে পকাই দিয়েছে, প্রগতি কেবল বৈজ্ঞানিক উন্নতির নুহে, মানুষের মনর উন্নতির মধ্যে রয়েছে। এক সুস্থ সমাজ গঠন পাই সহযোগ, দয়া ও প্রেম অত্যাবশ্যক। যদি এই মূল্যগুড়িক হরাই দিয়া যায়, তবে যেতে বড় উন্নতি হেউ পছকে সমাজ অস্থির হয়ে যাব।
0: দেখা গেলে শ্রোতা বন্ধু, আমার যুব ভাই ভৌণী দেশের

0: শ্রোতা বন্ধু, রাস্তায় ঘটু অনেক দুর্ঘটনা যেতবে আমার সমাজকে দুঃখ ও চিন্তার বুড়াই দিয়েছে, সেতবে সরকার এখন কেবল সংখ্যাত্মক সমস্যা ভাবে নুহে বরং এক মানবিক সমস্যা ভাবে দেখি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। রোড সেফটি বা সড়ক সুরক্ষাকে সুনিশ্চিত করা আইন আরম্ভ করে সচেতনতা পর্যন্ত অনেক দিগরে প্রয়াস হচ্ছে, কারণ প্রত্যেক জীবন মূল্যবান আউ প্রত্যেক দুর্ঘটনা পছরে রহিথাই গোটে ভাঙ্গি যাইথিবা পরিবারর কথা। সরকার প্রথমে ট্রাফিক আইনকু আহরি কঠোর করিছন্তি, যাহাদ্বারা নিয়ম ভঙ্গ করিবারে লোকমানে ভয়বোধ বি করুছন্তি। অধিক জরিমানা, লাইসেন্স সসপেন্স ভলি ব্যবস্থা এহার অংশ, যাহা লোকঙ্কু সচেতন করিবা পাই নিয়া যাইছে। কিন্তু কেবল দণ্ড দিয়ে সমস্যা সমাধান হই নাই বলি বুঝি সরকার সচেতনতা উপরে মধ্যে প্রাধান্য দেইছন্তি। স্কুল, কলেজ, সার্বজনীন রাস্তায় রোড সেফটি সম্বন্ধীয় কার্যক্রম, রালি ও ক্যাম্পেইন বি চালিছে, যাহা মাধ্যমে লোকমানক মনরে বি দায়িত্ববোধ জাগ্রত হেউছে।
1: আউ যুববন্ধু, এহা সহিত রাস্তার ভূমিকা মধ্যে সুরক্ষার অত্যন্ত জরুরি বলে ধ্যান দেই সরকার রোড ইনফ্রাস্ট্রাকচর সুধারিবারে লাগিছন্তি। ভল রাস্তা, স্পষ্ট সিগনাল, জেব্রা ক্রসিং, ফুড ওভর ব্রিজ, স্পিড ব্রেকর ও সুচিত্র চিহ্ন, এই সব ব্যবস্থা লোকঙ্ক সুরক্ষা পে করা যাচ্ছে। ব্ল্যাক স্পট বলে যেউঠারে বেশি দুর্ঘটনা ঘটে সেঠারে বিশেষ ধ্যান দিয়া যাচ্ছে ও সেগুড়ি সুধারা যাচ্ছে। এহা দেখা যায় যে শ্রোতা বন্ধু, সরকার কেবল

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: শ্রোতা বন্ধু, আপনমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী পুরী কেন্দ্রর। বর্তমান শুনন্তু এক ভক্তি গীত, কণ্ঠদান করিছন্তি শিল্পী অরবিন্দ মুদুলি নিজস্ব গীত রচনা।

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র বর্তমান প্রচার করছু এক দেশাত্মবোধক সঙ্গীত কণ্ঠদান করেছেন শিল্পী লক্ষ্মীকান্ত।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে শুণুছেন ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু শুনলে ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম আপনার কার্যক্রম শুনে আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6:40 হওয়া যাচ্ছে শুনতু আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: হেনেরি ডুনান আন্তর্জাতিক কমিটি গঠন করেছিলেন। কোণী যুদ্ধ মহামারী কিংবা প্রাকৃতিক বিপর্যয় সময়ের লোক সুরক্ষা প্রদান করা এই সংগঠনের মূল উদ্দেশ্য রয়েছে। সশস্ত্র হিংসা, যুদ্ধ পীড়িত এবং যুদ্ধবন্দী কল্যাণপ্রাই এই কমিটি নিরন্তর প্রয়াস জারি রাখি। চলিত বর্ষ দিবস পাড়ার বার্তা রয়েছে মানবিকতাপ্রাই একতা। 1863 মশায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি গঠন করা যাই। সালফারিন যুদ্ধে আহত হাজার হাজার সৈনিক হেনেরি ডুনান্ড এবং কিছু নিকটস্থ গ্রামবাসী সহায়তা প্রদান করে প্রাথমিক চিকিৎসা দ্বারা বহু জীবন রক্ষা পাই। হেনেরি ডুনান্ড মেমোরি অফ সালফারিন নামক পুস্তকরে এই বিষয়ে উল্লেখ করেছেন। এই পুস্তক মাধ্যমে বিশ্বের মানববাদী স্বেচ্ছাসেবী রহবা আবশ্যকতা এবং প্রত্যেক দেশ সে সুরক্ষা দেওয়া উচিত বলে প্রস্তাব আগত হয়েছিল। বহু দেশক এই প্রস্তাব প্রভাবিত করেছিল এবং সময়ক্রমে স্বীকৃতি লাভ করেছিল। হেনেরি ডুনান্ড পিলাদিনর সমাজসেবায় নিজকে নিয়োজিত করেছিল, এপরিকি তাঁর সম্পূর্ণ জীবনকে এথিপাই সে উৎসর্গ করে। 1901 মশায় ডুনান্ডকে বিশ্বর প্রথম শান্তি নোবেল পুরস্কার প্রদান করা যাই। ব্যতীত রেডক্রস সোসাইটি মানববাদী কার্যপ্রাই 1917, 1944 এবং 1963 নোবেল পুরস্কার পাইছি। 1920 মশায় ভারতীয় রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করা যাই। 1948 মশায় প্রতিবর্ষ মে মাস 8 তারিখে ভারতের এই দিবস পালিত হয়ে আসুছে। 1936 মশায় ওড়িশা রেডক্রস স্থাপিত হয়েছিল। বিপর্যয় পরিচালনা, রক্তদান শিবির, অসহায়ঙ্কর স্বাস্থ্যর যত্ন, পরিবার সংযোগীকরণ, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রদান, যুদ্ধ সময়ের স্বেচ্ছাসেবী এবং আহত সৈনিক সুরক্ষা প্রদান করা সহ শান্তি এবং মৈত্রীভাব বজায় রাখবেন রেডক্রস সোসাইটি কার্য করে থাকে। 5C দৃষ্টিকোণ আধারে রেডক্রস সোসাইটি এর কার্যশৈলী সম্পাদন করে থাকে। সেগুলিক হচ্ছে দয়ালু মনোভাব, সহযোগী সৃজনশীল বিশ্বসনীয়তা এবং অঙ্গীকারবদ্ধতা, অন্যকে যত্ন এবং সম্মানের সহ সেবা প্রদান করা, মিলিমিশি কার্য করা, বিবিধতা এবং সহভাগিতা গ্রহণ করা, নূতন চিন্তাধারার লোক সেবা প্রদান করা, সচ্চোটতা এবং স্বচ্ছতার সহ ব্যবস্থিত ঢঙ্গে কার্য করা এবং লক্ষ্য পূরণ পাই প্রতিবদ্ধতার সহ নিজকে উৎসর্গ করা আদি হচ্ছে রেডক্রস সোসাইটি সদস্যঙ্কর কার্যপ্রণালী। ছাত্রছাত্রী রেডক্রসর আদর্শ এবং কার্যকারিতার সংশ্লিষ্ট করা লক্ষ্য নিয়ে বিভিন্ন সময়ের তালিম প্রদান করা যাই। এথিপাই প্রত্যেক মহাবিদ্যালয়ের ইউথ রেডক্রস এবং বিদ্যালয় মানকরে জুনিয়র রেডক্রস বিভাগক কার্যক্ষম করা যাই। জরুরীকালীন প্রাথমিক চিকিৎসা প্রদান নিয়ে ছাত্রছাত্রী প্রশিক্ষণ প্রদান সহ এই বিভাগগুলিক দ্বারা নিশা নিবারণ, চারা রোপণ, স্বেচ্ছাকৃত রক্তদান এবং HIV সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি আদি বিভিন্ন ক্ষেত্রে কার্য করা প্রোৎসাহন প্রদান করা যাই। বিশ্বের মানবিকতা বঞ্চাই রাখবেন রেডক্রস ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। আজ মধ্য বিশ্ব থালাসিমিয় দিবস পালন করা যাচ্ছে। এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পীড়িত প্রতি সহযোগ বৃদ্ধি লক্ষ্য নিয়ে প্রতিবর্ষ মে 8 তারিখে এই দিবস পালন করা যাই। থালাসিমিয়া এক রক্ত বিকারজনিত শারীরিক সমস্যা। দেশের এই রোগীঙ্ক সংখ্যা বৃদ্ধি পাওয়া কেন্দ্র ও রাজ্য সরকার এর নিরাকরণ বিভিন্ন সচেতনতা ও চিকিৎসামূলক পদক্ষেপ গ্রহণ করছেন। ওড়িশার মধ্যে থালাসিমিয়া এক গুরুতর স্বাস্থ্য সমস্যা ভাবে দেখা দেউছি। আকলন অনুযায়ী ওড়িশার প্রতিবর্ষ প্রায় 2500 শিশু থালাসিমিয়া রোগ সহ জন্মগ্রহণ করুছন্তি। বিশেষ করে উপকূলবর্তী এবং আদিবাসী বহুল অঞ্চলের এই রোগর প্রাদুর্ভাব অধিক দেখা মিলুছি। সচেতনতা বৃদ্ধি দ্বারা এভাবে যন্ত্রণাদায়ক জীবনর সুরক্ষিত রহবা সম্ভব হব।
1: শ্রোতাবন্ধু শুনলে আজির প্রসঙ্গ আকাশবাণী কটক কেন্দ্রর। আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্রর, প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে শুনেছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম এথর কণ্ঠশিল্পী অনেক শান ও সাধনা সরগম গীতিকার সমীর সঙ্গীতকার নদীম শ্রবণ চলচ্চিত্র হঙ্গামা

শ্রোতাবন্ধু আপনার শুনেছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম এতার কণ্ঠশিল্পী হচ্ছেন কুমার শানু ও অনুরাধা পোড়ুয়াল, গীতিকার জলি শেরওয়ানি, সঙ্গীতকার সাজিদ ওয়াজিদ, চলচ্চিত্র গর্ভ।

0: আজি বিদায় নেওয়া পূর্ব লিখি রাখুন আমার
1: হ্যালো আকাশবাণী পুরীর
0: ফোন নম্বর পিনকোড 06752 নম্বর হচ্ছে 297758। আজ সময় হয়ে যাই তবে বিদায় দিও সন্তোষ কু

নমস্কার, জিগমিত্র কণ্ঠশিল্পী আশা ভোসলে ও কিশোর কুমার, গীতিকার গুলশন বাউরা, সঙ্গীতকার আরটি বর্মন, চলচ্চিত্র রঙ্গিলা রতন।